0: तुम क्लास तुम कफाफी
1: ले सिचुएसन नै भहोका जान न आछिके भहोका जान छि तेना माफापु सति लासा उठन वे रिसका पोलिटिके जान ले तेना जवार तेना नतुका भना तामले जवाटा ओमालिन छि तेना निसि माकासके सोशल बाओका रोटा लिस सति रा इरा माइता सो वा देन जवाटा मिसम प्रोब्लेम छिके जो दे मेडियम न्यानो वाना छिके मेडियम रिसका वेफता दाबंबुल छिके मेडियम रिसका फन सुन छिके भहोका जान छिके जो फतोन ओरने परसन ले जवाटा सि तामनि Tele Omalia, na TV, marina fa nindrasana le resaka nationalité sy ny lalana sy ny otran'izany ireny. Fa ireny zavatra ireny izany amiko natokana ho an'ny mpanao politika ireny fa tsy natokana ho an'ny sarababem-bahoaka.
2: Na afa-po. Ny tena nindrasana azy dia ilay tena hitanao izany ilay hoe fivoahana tena hoe jiro tsy tapaka, ny fahasahirana an'olona. Izay ny tena nindrasana e. Izany hoe tsisy vokany. Fampanantenana fotsiny kosa aloha ny azy e. Za aloha tena tsy nankasitraka n'iny teneniny iny e. Tsy araky nampanantenainy hoe vita 70 andro moa ilay nampanantenainy iny. Tena ohatrany hoe fitaka be zany lay izy e.
3: Ohatrany hoe valipalipalipirainginay fotsiny lay izy dia zay tsaiky. Nanantena aloha satria izy lay zavatra betabe mihitsy io dia tsy hitako tsony hoe izy zany raisiko izany tsy raisy satria ny fa fiainana lainga koa ilay fiainana izay tena maro
4: tsorany ma mitondra ny soam-pirenena frantsiana zay zao ny maliana be any zohina zany hatramina zao ny fahaleovantena zany dia fa hoe mba nitakizay fahaleovantena zany dia tokony tsirariny tsoa zany ny tokony anana soam-pirenena frantsiana ny mpitondra
5: aloha tonga dia tsy piako amina teny anakiray tsotra fotsiny e le sosialy mbahoaka moa zany tokony tonga dia hita mivantana hoe aiza ka hatraiza le performance an'le filoha zany hatramin'izay ka hatramin'izao. Ny tena marina moa zany nandritry ny 10 taona no nitondrany filoha io teo hoe tsy piako manokana iandry rajoelona moa zany le nkabaro maliny 10 taona nitondrany teto a amiko manokana aloha zany tsy de hoe nisy hoe fiovana be hoe nanahoana. Ny fiovana moa nisy fa raha mbanakany amin'tsara moa le izy ka nanenina fahatra atreto aloha zany de tsy hitako inona mbola fivoarany teto ary aloha lavitra ara zany le talora ny tena marina anisany noho nyfidy anazy aho fa tsy afeniko aloha hoe somaro nanenina kely ihany aho nandasaka an'le vato anazy
0: saotra tompoko lahy saotra tompoko vavy.